কংগ্রেসের শ্রী বুবুল দাস ইন জাগি রোড কনস্টিটুয়েন্সি। বিজেপি ক্যান্ডিডেট এন্ড চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ইজ লিডিং ওভার ইস নিয়ারেস্ট কংগ্রেস রাইভাল বিদিশা নিয়োগ ইন দ্য ঝালুকাবারি কনস্টিটুয়েন্সি। পুদুচেরি ইজ এক্সপেক্টেড টু উইটনেস দ্য রিটার্ন অফ আ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন ডি এ গভর্নমেন্ট লেড বাই এন রঙ্গস্বামীজ অল ইন্ডিয়া এন আর কংগ্রেস এ আই এন আর সি। Out of a total of 30 seats, results of 22 seats are available. AINRC has won 9 seats and is leading on 2 seats, while BJP has bagged 2 seats and is leading on 2 seats. AIADMK and Indian National Congress have got 1 seat each. In Kerala, the United Democratic Front has swept polls with 99 seats, signaling a decisive return to power. The Congress led the charge with 63 seats, while IUML added 21, giving the alliance a dominant edge across the state. Other UDF partners, including Kerala Congress factions and smaller allies, also chipped in, underlining a broad-based mandate for the coalition. Results for all 140 seats are now available. Congress has won 63 seats. Congress ally IUML has won 21 seats and leading in 1 seats. Newly appointed chairman of Prasar Bharati, India's public service broadcaster, Prasoon Joshi, today called on Information and Broadcasting Minister Ashwini Vaishnav in New Delhi. He was appointed chairman of Prasar Bharati last week. Mr. Joshi is a distinguished creative professional with wide-ranging contributions across literature, advertising, cinema and public communication. And that is the end of this news bulletin.